0: ভালো পোলার বিয়ার কবসা পুরি কাম ভরলাম তুমি বাসা দেব ঠিক
1: বললাই
0: ওয়ামা ওয়ালামা পুরি ওয়ামা হেলি মান্নামা
1: বললাই
0: ওই আসল টিম্বাসে ওই সিবেনির হাক করে মেলতাম আর সাথে কই লাউল গুলমি
1: চাপান
0: উচিন এই আদুল সেদি এদিও সেল সে